0: এ মারি, একাল সুজি বাদল করলা ফিয়ে
1: এহেন্তা আসলুয়েস হাদ দেরে দো আলে কম হাদ লোবি নে দে মি হুঙ্গুলুনি
2: সাব হে মারি হ্যাঁ তো এপুনি ডক্টর বাই বাদল করিবা হাকে
3: মেলেরিয়া গিত বার লিফা বা ডক্টর বাই কোড এত বদকুম গিন অননন দয়লেবে বেনু কুলেকুম বেনু সাইজে ওয়াসমির ওয়ান একমাকু কোইনি মানিত কল
4: পাবলিক সার্ভিস মিডিয়া দেবে খিদমত হোগে মালুমাত হোদা বেনু ফুলওয়ানা পিএসএম গে কল সেন্টার গে নাম্বার 1631 কা কগুলবা নোতা info@psm.mv এ মেইল কলবা নোতা হতেং হাইং হাইং একেং হাইং হাইং একা ভাইবা করবা পিএসএম কল সেন্টার গে খিদমত হুকুর দোস ফিয়াবা কমে তুবে হে কেহেন্দুনু আশাকুং মেন্দম বারিয়া হুকুর তুবহু মেন্দুর তেকুং রেগান দিহে
5: with the 1 megahertz TV FM

0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস, দিভেই এফএম।

0: নদী কে মে ঘট দিবে এফএম মি গাড়ি গা কুড়িয়া মে গেন্দানি স্পোর্টস বিট দেন সি মিয়াহার গে কুড়িয়া হুরি প্ল্যান তাহ কি কুবা
1: মিয়াহার বার বার মুবারাত মে কল গন্নানে ওয়া কবুনলে দেন এয়া প্রিপেয়ার ভেলা দেন ক্লাব মলডেস এসে বাদ এম অফিস টুর্নামেন্ট এ চিসা হাম
0: তৈয়ার ওয়া মুতি দানি দেন সি উ গে হুনার ইতুরা কুড়িয়া রুম কুরা কান্তা তাহ কি কুবা কংকাল কংকং মেং ইতুর সিউগে হুরি রাঙ্গাল কুরং জহে
1: রাঙ্গাল কুরং এবুরি ওয়ারা পেওর কান্তা দেন এহেম বনার দণ্ডমতি গা এহেং উলের দেন কা লাইক এফর্ট দ আদেস পেন হাম ফুল এফর্ট লং আদেস লঞ্জ হেভারন লেভে তিভে আদেস এবুরে বড় হাম এফর্ট লং ট্রাই এব কুরং দেন প্র্যাকটিস তাকু গা কোচুগে
0: কোচুগে ইরশাদা এম দেন মি দায়রা কুরিয়াতে মাহুরি গঞ্জে হুন তা কি কোবা শিউ কা পুল কুরা গতু কা
1: মি দায়রা ইন আস আংহেম ভীম আস কুডকো মি মুবারাত নুবাওয়াতেবে রাজ্যে গা আমাই কেন মি উননে ফুটসেল ফুটবল আগে মুবারাত মাদি এহেন নুনিয়া মুন আলগন মেম বুনন্যা মুবারাত বাওন্যা মুন আলগন মে এলিবে encouragement eng aso kul kuriyadda lebe effort
0: den ami ades poda ane gabul kurai fe bove kanne ge hasako firihen kuli bare ge gotka kanne boda mi label kureven football ave mahatta havis eka mihara ma rajya ka samavara gina hunar ver kulun terin ta ke bahuri den futsal la den football ma bodu farage nuhure kanne ge kulum ge hinames football evre poda ve sama futsal kuriyar wa ta do mi friend ne
1: ফুটসেল গে সংহে বডং এ মিহ রাজাশু গেস বডব বাওনি ফুটসেল গে আংহে হুম
0: হুম
1: এই কন্নে আস দাঁড়ু তাকা চি নুলি বেতি আস
0: মাদি আদিস তো
1: বাবা এই গঞ্জে হুম
0: দেন আমি দাইরা দেখেন বেনু বাদ ওয়া কি কো
1: সাফ গে গোল্ড মেডাল না গাল
0: এই সাফ গে মি কম তো কে মেদু কমি কুলে মুবারক এহেম বি মা কুলেম বেনু ওয়া কুদিন বেস্তি বেন কন্নে গে ফদা কুদিন না দে বেনু ওয়া মেসেজ কি কো
1: দেন বেনুয়া মেসেজ কি কুলে হিতুং কুলেবারে কুলে সে কমে কুলেবারে কলুনাস এফর্ট লাশ তো এরুনে কামিয়া বেলি পেন
0: বারাবড শুকরিয়া তি দিন বাগুত কোলা
1: করিয়া
0: উম্মিদ কি মি কুলিবারুং আদি মুস্তাকবাল গাবেস কামিয়া বুমি হে কাসি উব বারাবড শুকরিয়া মি গডি গা কুরিয়া মি গেন দিয়া স্পোর্টস বিট মি শোনি মালা ফামি ওয়াকি বেলানি আন হোম দো হবেস কুলুন তেরে কাইতুগ বদল কলুম কে উম্মিদ গা এহুন তেরিনা উফাবে বাশ বের তো হাকং এদে আদি দিবে এফএম কে কুরিয়ং হরি প্রোগ্রাম তাকাত দাও তারওয়াম ওয়াকি বেলানা আসসালামু আলাইকুম

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকা দা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: নদীকে মেঘাট দিবে এফএম ওমেগাডিগা কোরে মিগে দনে টি টাইম রিকোয়েস্ট শো শো গবান গফরস তোতে হলো ইফা পিএস মে আমি তরে কো সামান নোট কল দেবে গো তুমি আতি আপদস হলো ইফা এম মামা মেসেজ করুম গফরস তোলে ফ বাকা মনে লাফাম কোরিয়া দান মেদো আরগমে মাসিকে করনে হাম বিহাস কিনা বাবেন ফরস তে রুয়ে তো দেন শো গে বরি বাবর বাবরিং হাম মেসেজ কো লাফিস লাভিং ইট ফিস এ বাবরিন গুলাল আবাহক তাকালেন শো মেদো কোরিয়া গেন্দানি হেম বিমা ফুল ইন্তজার করতে বাবা হামা আর হিগাম রীত লাভাতে মেয়াদ ইভেনে কামা মেয়ে উমেদ করেনি মেয়াদ হামা মে ইভে মন দানি বেশি ইভেনে হামা আর হিগাম রীত লাভাতে হে দেন করে ওই তাগে সামা ইভেনে মি কাল রীত লাভাতে কামা মে বালানি মিহার মি প্যাবের খা গুলা আলি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আরহাম কিনে হাল কবা কি করলনি নেকামে মা গদে বারে বেহনি তা
1: আ রাখাম বারে বেহনি
0: মে আরাশু গতি রে
1: বাপা এহেম এসে মালওয়া যা গেছে মাডো হামে নি আমা
0: এই দত্ততি দিয়ে আদে আদে দোহেন বহুত এই দোন
1: তৈরি
0: এরুন তাওয়া দমি কম কুরেবেনি এম আইদা মি এম গিনা কুলিবর অন্য রাশে গুত কফা কুরেবেন ততিরা
1: এহেনে ফাজ মিকল না মি ফাহার গিনা কুর অন্য সম্ভব
0: দেবে এ ফারা বালা এ বদেন মি থিরশ দা বিতা হাম মি
1: আমা
0: আন্না ইদা
1: ইদা আদে
0: আ আমি আর আড়ো হন্তি বি এহুন তেরিন না তিরাশ দাং কংখালা ফুরসত থেকে উন্না নেরু
1: মেরা সং আমা ফেরিগ হামা দেবে না মাল দাতর করা লঞ্চ ফেরিগ
0: ফসে কমা কিত দোহ হ কিত দোহ দেবে নি
1: এম মে দেগা ডিরো লঞ্চ রাতে
0: দেগা ডিরো কি কোন রশতি হে বিমা
1: রাত কল দোহ
0: তি সব দেবে নে দেগা ডিরো
1: আ
0: নারে কোরিও বরে মা ফারিতে দো মা ফাস্টে কাঙ্কা এমে দেবেন তাও হবেস তো হুম এই গালা বাজা মা দো কম্বে কলা হাস কোরানি
1: পরতা মে সেন দো কলা কলা ফাতো না দে মাই ফাতো না দেন নি গরিগা তো আডো আনতি বি এমে না দেন ফ্যামিলি এমে না দেন এফএম গে টিম উরি হাকু দিনা কা আডো গে টিম উরি হাকু দিন
0: হুম এবনা হে আর সম্মা বদল নো আতা ফুদে আর কা দোসে দান কানে রোদা কোরিং কানে এফএম বদল ঈদ তিরশ দা বাকি লিঙ্গে লবচাদ

0: এ মারি, এক্কাল সুজি বাদল করলা ফিয়ে।
1: এহেন দা আসলু এস হাদ দেরে দো আলে একাম হাদ লোবি নে দেমি উলুনি।
2: সাব হে মারি, হ্যাঁ তো এপুনি ডক্টর বাই বাদল করিবা হাকে।
3: মেলেরিয়াগে ইতবার লিফাবা ডক্টর বাই কোড ইতবদকুম গিন আননন দয়েলবে বেনু কুলহেকুম বেনু সাইজ ওয়াস মিরওয়ান একামাকু কোইনি মানিত কল।
4: এ ইব্বে কিতে তিকুরনি ti phone baba bala
3: e mi fembel dakkalin ege te mwsc fembel dakkal emma ko tim mi heka 3000 rupaya adi umra datrul emma ko fursat holala afen
4: ehenta kine ko mi hadam vi
3: ma bod gote hadanak menne mwsc ge epon noni e portal fembel dakkalam vi mi krotu lavwalani eron anikka online komem ke faseha
4: ehmiya mavis avahan epalafa bi dakkalani mi adi kurimo bil soti nudeki hama nasib lavwal fane ta do
3: ha huri ha bil dakkal hadas kurum unge adi promotion lavwalani
5: MWSC ge umra daturu adi 3000 rupaya ge faisa ge inam libe mi promotion kuriyad dani march 1 kun fishiken me ittiri hu geniyala ituru maulumat eke sume fahaka gulalum libe ne
0: e mari ekkal suzi badal kolla fie
1: ehenta aslu es haada dere do ale ekam haada lobi ne de mi unguluni
2: saab he mari হ্যাঁ তো এপনি ডক্টর বাই বদল করিবা হাকে
3: মেলেরিয়া গিত বার লিফাবা ডক্টর বাই কোড ইতব দকুম গিন আননন দয়েলবে বেনু কুলহেকুম বেনু সাইজ ওয়াস মিরওয়ান একামাকু কোইনি মানিত কল
6: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিয়া 1 মেগাহার্টজ
7: আলেনো

0: ইমামে সালেহ আমল তক কুলামি হু এতাঙ্গে দশম ফেঙ্কোর তং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গ তকক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্ধবা হু সীমে এ স্বর্গ তকুগা এওরেং আবদ্ধ দেমিতি বেনিবি গতুগে এতাঙ্গা এওরেন তহিরু কুরব্বাফাওয়া আম্বিন থকেবে আদি হিয়া দেনিবি হিয়লক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্ধবা হু সীমে
1: দিবেহিএফএম দিবেহীন নায়ক নদী হে একে মেগাহার্টস
2: আলিনোর

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি